শ্রোতাবন্ধু, বর্তমান রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে জানিবা মশাবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে। মৌসুমী বর্ষা আরম্ভ হওয়া পরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ডেঙ্গু, জাপানি জ্বর এবং ম্যালেরিয়া ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাইঁ কেতোটি কথা প্রতি সাবধানতা অবলম্বন করন্তু। পানি জমি রহুথিবা জাগারু পানি নিষ্কাশন করন্তু ও প্রতি সপ্তাহরে অন্ততঃ থরে এসবু তদারখ করন্তু। ঘরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর, ফ্রিজ পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চাম্বর আদিকু সাপ্তাহিক পরিষ্কার করন্তু। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা বা ছিণ্ডা টায়ার, নড়িয়া সঢ়েই, কোড়ুয়া, ওলি, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করন্তু কিংবা দূরেই দিয়ন্তু। ঘর পাখ পরিবেশ সফা রখন্তু। মশারি নিয়মিত ব্যবহার করন্তু। মশাঙ্ক প্রবেশ রোকিবাকু ঝরকারে সরুজালি লগাইলে ভল। পুরা শরীরকু ঘোড়াইলা ভলি পোশাক পিন্ধন্তু। আবশ্যক স্থলে সুরক্ষিত মশা নিবারক ব্যবহার করন্তু। জ্বর, কম্প, আঁঠু গণ্ঠি, আখি ও মাংসপেশীরে যন্ত্রণা হলে তুরন্ত নিকটস্থ ডাক্তারখানার রক্ত পরীক্ষা করে চিকিৎসা করন্তু। শ্রোতাবন্ধু, এবে রয়েছে ডায়রিয়া সম্পর্কিত জানিবা কথা। ডায়রিয়ার লক্ষণ। ডায়রিয়া বা তরল ঝাড়া প্রতি সতর্ক ও সচেতন রুহন্তু। দিনকু তিনিথর বা তাঠারু অধিক পতলা ঝাড়া, দেহ হাত ঘোলা বিন্ধা, হালিয়া লাগিবা সহ জিভ ও ওঠ শুখিযিবা, অধিক শোষ লাগিবা ও পরিস্রা কম হেবা, এপরি ক্ষেত্রে তুরন্ত আশা কিংবা স্বাস্থ্যকর্মীকু সূচনা দেবা সহিত ওআরএস কিংবা ঘরে মিলুথিবা তোরাণি, পইড় পানি, চিনি লুণ সরবত আদি যথেষ্ট পরিমাণরে পিইবাকু দিয়ন্তু।

শ্রোতাবন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকু সুরক্ষিত করে রাখা আম সমস্ত দায়িত্ব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষরোপণ করা ও এর যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এইথিলা শ্রোতাবন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতাবন্ধু আজ এতিকি রহুছু, নমস্কার।

আকাশবাণীর রাউরকেলা শ্রোতাবন্ধু শ্রন্ধু পরবর্তী কার্যক্রম সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ আকাশবাণী দিল্লির কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু আপনার শুনুলে শ্রীক্ষেত্র মাধুরী, আজ এতে শুনিলে দইতা সেবা সম্পর্কের। শ্রোতাবন্ধু মানে টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। আরম্ভ করছু বনপাহাড়ের গীতর কার্যক্রম। আজ এতে শুনন্তু কিষান গীত পরিবেশন করছেন সাধু কিষান এবং সাথী মানে।

শ্রোতাবন্ধু আপনার শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত অজব প্রেম কি গজব কাহানী ফিল্মর গীতটি শুণন্তু অতীফ আসলামক কণ্ঠরে।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হইছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগক প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758 শ্রোতা বন্ধু আপনার শুণুচার হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত বাদল ফিল্ম র এই গীতটি শুণন্তু গীতটি গাইছেন অনুরাধা পড়োয়াল উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি

ককটেল ফিল্মর গীতটি শুনছিলেন নীরজ শ্রীধর এবং কবিতা সিটক কণ্ঠরে। পরবর্তী গীতটি শুনন্তু দিলকার ইস্টা ফিল্মর, কণ্ঠ দিয়েছেন আলকা ইগনেক, উদিত নারায়ণ এবং কুমার সানু।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: শ্রোতা বন্ধু উপভোক্তাঙ্ক পাখে পঞ্চবা পাই সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672 নম্বরটি আউথরে কই রহুছে 8249809672 শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন্তি হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত হম দিল দি চুকে সনাম ফিল্মর এই গীতটি শুনন্তু কবিতা কৃষ্ণমূর্তি এবং কর্সান সরগাথিয়াঙ্ক কণ্ঠরে

ইশকিয়া ফিল্মর গীতটি শুনছিলেন রাহাত ফতে আলী খান কণ্ঠে। পরবর্তী গীতটি শুনতু খুদা গাওয়া ফিল্মর কণ্ঠ দিয়েছেন দিয়ালকা ইকনিক এবং মোহাম্মদ আজিজ।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

0: শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক সাবধান হওয়া আবশ্যক। এই সময়ের জলবাহিত রোগ যেত ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ মধ্যে কুপ্রভাব পকাই থাকে। বর্ষা ঋতুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অণদেখা করা অনুচিত। যে অপরিষ্কার পরিবেশর আমদেহ অসুস্থ হুয়ে সেথিপ্রতি সজাগ হওয়া ভালো। তেবে ঋতুকালীন স্বচ্ছতা বজায় রাখা দিগরে আমার কি দায়িত্ব রয়েছে? বর্ষা ঋতুরে পরিবেশকু স্বচ্ছ রাখা কেতে অপরিহার্য? পরিবেশ স্বচ্ছ সুন্দর রহিলে আমি কিপরি সুস্থ রহিপারিবা? স্বচ্ছতা আম জীবনর মূলমন্ত্র বলে ভাবিবা কেতে সমীচীন? এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজর আলোচ বিষয় বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে কহুছন্তি লেখিকা ডক্টর অন্তর্জিতা নায়ক।
1: বর্ষারে আষাঢ় শ্রাবণ মেঘ বরসে ঘন ঘন, গ্রীষ্মর তাণ্ডব পরে আশ্বস্তির বর্ষা নেই আসিছি বর্ষা ঋতু। কহিবাকু গলে বর্ষা কেবল যে এক ঋতু তাহা আদৌ নুহ। বর্ষা ঋতু হেলা প্রাণ সঞ্চারক। বর্ষা নহেলে মানুষের যেতিকি চিন্তা, বেশি বর্ষা হেলে বি সেতিকি চিন্তা। অল্প বর্ষা নিজ সাঙ্গে যেমিতি মরুড়ি খাদ্য অনটন আনিব, বেশি বর্ষা সেমিতি বন্যা বিপর্যয় মধ্যে সাঙ্গে নেই আসিব। সেথিলাগি বর্ষা ঋতু আসিগলে আমাকু টিকিয়ে অধিক সতর্ক হেবার অছি। আজির আলোচনার প্রসঙ্গ বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সাধারণত আমি দেখি থাও যে বর্ষা আসিগলে অনেক

0: জুহার বঙ্গল দাদা,
1: জুহার জুহার, জুহার জুহার।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানকে বি জুহার, আর স্বাগত আজির ক্ষেত খমার কার্যক্রম ন।
1: বইলে বীরসু,
0: হ্যাঁ দাদা,
1: কেনতা কায় যোজনা মানে করলো কি গছ লগাবার আরম্ভ করলো ন?
0: ও হো দাদা, এই বন মহোৎসব কথা কৌছ?
1: হই হই, সবু বরস জুলাই মাসর এক তারিখ নু সাত তারিখ
0: হই হই
1: আমি বন মহোৎসব মনাউছু। বলে এটা কাই কহবার আছে কাই?
0: নেই গা, আমার চাষী ভাই বোন মানে কহ কি আমার শ্রোতা ভাই বোন মানে কহ, সবে জানি ছন যে বন মহোৎসব ই সময় থি আমার গছপত্র মান জগাই থিসু, আর গছপত্র জগাসু যে তার যোগ পাক বিট ই সময় থি হইতিছি, বসা পান ঠিক আসুতিছি, মাইট বতর বি হইতিছি, আর অসুবিধা কিছু নেই হুয়ে গছ জগাবার লাগি।
1: হই গা হই, আর যেন ভাই বহেন মানে এই যেন ফল গছ র বগিচা
0: হই
1: করবার লাগি চাহসন, সে মানে তো আমার এই যেন উদ্যানবিদ আজ্ঞা মানকর সঙ্গে যোগাযোগ করতিছন, আর যদি নিজর আড়ু মানে কিছু অলগা প্রকার করবার লাগি চাহুছন
0: হই,
1: অলগা জাগার যেন ফল মূল গছ মানে আছে
0: হই
1: সে মানকে লগাবার লাগি চাহুছন, বলে তার লাগি টিকে অলগা যোজনা করবার লাগি পড়ছি। কিন্তু আমকে এটা ভি জানবার কথা যে আমার এই যেন উদ্যানবিদ আজ্ঞা মানে
0: হই
1: আমকে এইসব সুবিধা যোগাসন, বেলে আমি কাঁ যে দিশে দিন আমি চিন্তা করমানি কাঁ
0: হই,
1: সে মানকর সঙ্গে যাই করি আমাকে বঢ়িয়া আসে বসি করি যোজনা করবার কথা যে আজ্ঞা এই যে বর্ষা মাস পৌঁছুছে, বলে মুই এটা গোটে যোজনা করিছে মোর জায়গা এতকি আছে, বলে কেনটা কাঁ করা যাই পারবা
0: হই,
1: বলে সে মানে বতাবে সেই হিসাবে আমি এই যে ফল বগিচা আমি বনাই পারমা
0: হই। আর কিছু যদি যোজনা আছে বলে সেই যোজনা কথা বি সেন কই দেমে, সেনু বি কিছু লাভ মিলি যিবা।
1: বিলকুল বিলকুল,
0: আর আমার চাষী ভাই বোন মানে গা যেতে সব নুয়া নুয়া যোজনা আসুছে আমার সুবিধা লাগি আসছে, সে সুবিধা মানকে আমাকে করবার আছে, আর সে সুবিধা যদি আমি পাই পারমা বলে এক জায়গা নো পাঁচটা গছ লগাই পারমা।
1: বিলকুল বিলকুল, আর এই সবুথির লাগি তো আমার সরকার ফের কাম করুছন
0: হই,
1: আর আমার এই যে কেন্দ্র সরকার 12 বর্ষ হলান বিভিন্ন প্রকার যোজনা মানে ফের করুছন, সে ভিতরে এই যে উদ্যান যে বিভাগ নু আমি ফল বগিচা করি পারমা তার লাগি ফের যোজনা মানে আছে, তো এই সবুর আমি যদি লাভ উঠাই নাই পারমা বলে তো সে যোজনার কিছু মূল্য নি রহবা
0: হই হই। আর আমার উন্নতি যেন রহবার কথা সে উন্নতি

0: করছেন
1: আর আগেকা এই যে রাস্তা তোরা তোরা থি বড় বড় গছ মান থিলা আর ইয়াদি তো সেই গছ কানা রাস্তা চৌড়া হেলানু সবু গছকে কাটিকি সফা করেদেলে তো সে বাগির গছ মানকে বি রহিছে বড় বড় যেটা বর গছ হেলা কি পিপল গছ হেলা এই বাগির গছ মানকে বি জোগাবার কথা গা
0: বিলকুল গা বিলকুল আর এই যে জঙ্গল নে যদি আমি নেই করে লগাই পারলা বলে কানা হবা কি আজকাল আমার সুন্দরগড় জেলা নে যেন হাতি মানে বহুত পলাই আসুছন
1: হই তো
0: তো যেন বর গছ থিবা পিপল গছ থিবা আও সে মানে যেন গছ মানকর পতর মানকে ছাল মানকে খায়সন সে বাগের গছ মানকে আমি এই যেন জঙ্গল থি লগাই পারমা বলে সে মানে সেঠানুই খাবার লাগি পাইবে আমার এই যেন গাঁড়কে নিয়ে আইবে তো ইতার ভি আমাকে চিন্তা করবার আছে এনতা ভি এই গছ মানে বহুত ভল হয় আমার পরিবেশ লাগি
1: হই
0: তো এইসব কথা মানকে ফের আমাকে চিন্তা করবার আছে আর ওই যেন ওলা গছ তো কহিলি বাহাড়া হেলা কি আমার হরিড়া হেলা এইসব ফের আমাকে লগাবার আছে আর বিভিন্ন প্রকার ঔষধীয় যেন চাষ মানে আছে
1: হই হই
0: সে বাগের ঔষধীয় বৃক্ষ কে ফের আমি লগাম বেলে সেনর যেন ফল মূল মানকে চেয়ার মানকে কলেকশন করি করি আমি বিক্রি বটা করি পারমা এটা হি সুযোগ হয় মানে যেন বন মহোৎসব মনাউছু সেতকি বেলে এই সবুকে মনে পকাই করি আমি কেন হিসাবরে কানা করমা সে সবুকে যোজনা করি কি করমা বলে আমি ভবিষ্যতে লাভ পাই মানি গে
1: হই দাদা আর দাদা হুম
0: হুম
1: ই আমার চাষ বাস তো করমা
0: হুম
1: আমার ধান ফসল কহ কি ফল চাষ কহ কি যেন গছ মান যেন কথাটা পড়ি বৈঠক
0: হই হই হই
1: হলে যেন খত সার তো ইনত ব্যবহার করমা
0: হই
1: এলে কম্পোস্ট খত মানকে যদি ব্যবহার করমা কি জৈবিক উপায় নো যেন চাষ মানো হেই পারবা সে বাগির চাষ মানকে আমি আমার চাষ বাস নো সামিল করমা বলে বনিয়া হেই পারবা
0: বিলকুল
1: আমার মাইট সুরক্ষিত হবার সঙ্গে সঙ্গে আমার এই পরিবেশ বি সুরক্ষিত হয়ে কি রই পারবা
0: হেথির লাগি তো গুটে অভিযান চাললানো যে আমার এই যেন ক্ষেত বচাও অভিযান আর এটা কেনটা বচবা তুমি যেনটা কহিল সে বাগের যদি আমি এই যেন প্রাকৃতিক চাষ বা আমার এই যেন জৈবিক পদ্ধতি যেন তুমি কহুথিল সে বাগের আমি কর্মা হেলে যাই করি তো সেটা বচবা
1: হই
0: আর আমি রাসায়নিক সার মানকে দেউথিমা আর আমি কহমা কি ক্ষেত তাকে আমি বচাম বলে বচবা কেন বচে
1: হই
0: তো আমাকে চিন্তা করবার আছে যে আমি কতদিন এই জমিতে চাষবাস করবার লাগি চাহুছু গোটে বরস কি দুই বরস যদি সেতকি নি চাহবার আমি লম্বা টাইম তক আমি যেন চাষবাস করবার লাগি চাহুছু বলে নিহাতি ভাবরে আমাকে এই যেন মাটি মাকে ক্ষেতকে বচাবার লাগি পড়বা
1: হই
0: আর বচবার গোটে হি উপায় আছে কি আমি যেন জৈবিক পদ্ধতি নিয়ে চাষবাস করমা এই যেন জিয়া খত মানকে দেমা কি আমার এই যেন জঙ্গল ঝাড়ু যেন পতর মানে আসুছে সেটাকে জমা করি রখমা পতর মানে ফের পড়ুছে সে মানকে গাঢ়া করি করি সেখানে রখমা কি আমার পুয়াল মানকে আজকাল ফিকি দেউছু সেটাকে গোটে জায়গায় আমি রখমা বলে সেটা সরবা সেটাকে আমি ক্ষেত্রে দেমা বইলে যাই করি আমার এই যেন মাটিটা তার স্বাস্থ্যকে বড়াই পারবা আর স্বাস্থ্য ঠিক রহলে তো তুমি জানছো সবু কামটা মনে করি হই পারছি
1: হই
0: তো এই কথা মানকে আমাকে ধ্যান দিয়ে করি আমার চাষবাস মানকে করবার আছে আর এই ভিতরে বন মহোৎসব আরম্ভ হয়ে গেলানো আমি খুশি মনথি নিজ নিজ জায়গান আমি যেন গছ মানকে লগাম বিশেষ করে ফল গছ মানকে লগাই পারমা আর জঙ্গল ঝাড়থি আমি যদি অছে পাখের জঙ্গল ঝাড় হলে নিজর জমি ফের নাইন লগাবার লাগি হলে কিছু না কিছু গছ যাই করি এই যেন জঙ্গল তোরা থি ফের আমি লগাই পারমা
1: হই দাদা
0: বেলে এটা রহলা আজির কথা হলে শুনো তো
1: হ্যাঁ দাদা
0: এত সব কথা মানে তো হেলানো গীত পদে টিকে শুনি পকাও
1: হই বেলে শুনুতেনে
0: হই গা হই শুনি পকাও
1: দাদা
0: হই গা বিরসু
1: গীত তো শুনলা হলে বৈঠকে ন যেন কথা মানে পড়ছি আমার চাষি মানকর কথা গা
0: হই গা হই
1: বেলে কথাটা পকাও
0: হই গা হই বলে চালো তনে ই ভাই করছে কথাবার্তা মানকে আরম্ভ করু
1: হই হই
0: শ্রোতা ভাই বহন মানে আজের আমার কিষান বাণী বৈঠকে ন জনে অগ্রণী যুব চাষী আসিছন আসুন তাঙ্কু আমি ভেটমা আর ই ভাই হচ্ছন আমার জেভিয়ার কুলু গাঁ হচ্ছে বড়মারিন লাঠিকোটা ব্লকর তো আসুন ভাইঙ্কু স্বাগত করি আজের আমার কথাবার্তাটাকে আরম্ভ করমা আর আজের বিষয়বস্তু হচ্ছে লাভজনক বতক পালন তো ভাই জুহার
2: আজ্ঞা জুহার
0: স্বাগত আপনকে আজের আমার কিষান বাণী কার্যক্রম
2: আজ্ঞা ধন্যবাদ
0: তো আপন তো চাষবাস করুছন বলে ধান হেলা বিভিন্ন প্রকার পনিপরিবা হেলা এইসব তো চাষবাস হেউছে ন হেউছে
2: হ্যাঁ হেউছে
0: বলে এই যে বতক কথা
2: আজ্ঞা
0: কেনটা কা মনকে আসলা আর কেবে ঠুইটা আরম্ভ করলে ন
2: বতকটা আমি দেখলি কুতরা সাইড জনকর ঘর যাইথিলি হেনে বতক বহুত ভল থিলে আউ লাভজনক যেনতা দেখা গলা সেমানকু পচারলি বলে সেমানে কহলে কি বতকর বেমার সেমার কিছি আসেনি সেতিপে মতে বি ইচ্ছা হেলা কি বতক পালন করিবার রে আউ তাঙ্ক নুমই দুইটা বতক আনিথিলি তারপর সেই নুমর ঘরে চাল

0: জঙ্গল ঘাস পত্র খাই বড়ুছেন গ্রোথ টিকে অলগা আমার গাঁ পাখে জনে ককা সে গোটে ছেড়ি আনি গঞ্জাম ছেড়ি কে গ্রোথ টা বহুত ফাস্ট অছি আমি ভাবুছ ভবিষ্যতের তাঁর সঙ্গে টিকে যোগাযোগ করি আমি গঞ্জাম ছেড়ি রক্ষা বিজনেস পারপজ সেটা আমার টিকে প্রফিটেবল দেখা যাচ্ছে
1: এটা তিন বর্ষ লাগুছে বলে তিন বর্ষ
0: দেড় বর্ষ রে হয়ে যাবে
1: হলে এটা তিন বর্ষ লাগুছে বলে টাইম টিকে বেশি টিকে হয়েছে আর তিন বর্ষ রে 20,000 গোটে ছেড়ি কে পাইবে তো সেই হিসাব ভাবলা বেড়ে টিকে বেশি সময় লাগে
0: বেশি সময় লাগুছে
1: কিন্তু টেস্ট টা ভাল তো এই যে যোগাযোগী করবার লাগি কেনটা কাই করছন কেই তো থিবে
0: বাপা আছন সে বলত যোগুছ সে সঙ্গে সঙ্গে সে মানে নেই যাচ্ছন জঙ্গল কে
1: মানে যে গাই গরু যা অছন তাঁর সঙ্গে হি এটাকে নিয়ে যাচ্ছে
0: তাঁর সঙ্গে নিয়ে যাচ্ছে যে জঙ্গল কে ও সে মানে সকালে 10 বাজে নেউছন হলে সন্ধ্যা 4-5 বাজে আনুছন
1: মানে এই কাম থি জনে ফুল টাইম এনগেজ হলা
0: ফুল টাইম এনগেজ অছন
1: আচ্ছা আর ইথরে মানে আখি দৃশ্যা লাভ হেসি কে
0: আখি দৃশ্য লাভ কহিলে তো যেমিতি গাই বলদ অছন বলে সে মানকে যৌগিক পড়ুছে বলে সেটি মিক্স হয়ে কিনা চালুছে বলে তো হেউছে যেতবেলে দরকার হেসি বলে বিকি দেলে হি আসি যায় পয়সাটা
1: মানে গুটে বরস কে তিনটা ভি হেলে বলে বরস কে কম সে কম 50-60 হাজার টা মিলবাটা গুটে ফিক্স হয় বা
0: ফিক্স হয় কিন্তু ছেড়ি মানক কেবে কেবে মঝিরে বেমার আসি যায় হেলে অসুবিধা হয় আর আমার ঘরটা টিকে জঙ্গল পুরা কিনারে আছে সেইথিলাগি আমার পশু ডাক্তার মানে ভি পৌঁছি পারন্তি নাই
1: আচ্ছা
0: বর্ষা সময়রে বহুত অসুবিধা গোটে বাইক নেবা পাই অসুবিধা আছে তো আসু নাহান্তি সেতেবেলে ছেলি সব মরি যাউছন্তি বর্ষা সময়রে টিকে ঝাড়া ফাড়া হই যায় ছেড়ি মানক
1: মানে এইটা গোটে প্রবলেম আছে নাই বাকি তো খাবার লাগে কিছু অসুবিধা নেই জমি ঝাড় পত্র সব খাইলে ঘাস সব খাইলে বড়লে
0: বড়লে
1: কিন্তু বিমারি হেলা বেলে যোগাযোগ টিকে অসুবিধা হচ্ছে
0: অসুবিধা হচ্ছে
1: আচ্ছা হলে এটা তো হয় বাকি তো গাঁ ঘরে এই যে দেশি কুকুড়া মানে ফের রকশন
0: আজ্ঞা
1: বলে দেশি কুকুড়া মানে অছন কি নি
0: অছন আজ্ঞা সেটা বি রকুছ সেমানকে যোগিক নি পড়েছে ঘরে রহুছন খাউছন বড়ুছন আউ গাঁ
1: হলে বড়িয়া তো আপনকর তো জঙ্গল সাইড রয়েছে ঘরটা
0: বলে
1: কেতে অছন কুকুড়া মানে
0: কুকুড়া এখান হবে 15-20টা
1: আচ্ছা আচ্ছা সব মাই আউ
0: মাই আউ
1: গঞ্জা মিশি
0: গঞ্জা সব মিশি কি না
1: আচ্ছা হলে তার কেনটা কাই করছন দেশি অন্ডা বিক্রি হেসি কি কুকুড়া হি
0: কুকুড়া হি বিক্রি হবে
1: আর গা ঘরে তো প্রায় সব করথিবা
0: আজ্ঞা
1: তো বিক্রি বটা করবার লাগি কেনটা কাই করছন
0: বাজার হাটে নেই যাউছো সে মানে ব্যাপারে যাউছো রলকলার ধরি কিনা পলাউছো
1: আচ্ছা আচ্ছা হলে হারা হারি গুটা কে কেতে কাই পাউছন
0: সেটা কুকুড়া কিলো রে 420-450 পাখা পাখি চলি যায় 350-400 ভিতরে কেবে কেমিতে রেট হচ্ছে
1: মানে গোটে কুকুড়া কে আভারেজ ফের ধরবে বেলে 500 টাকা হিসাব করবে হলে ফের ঠিক হয় নি কাই কাই করে কি সেটা বেশি পরিশ্রম তো নাই লাগবা ঘরে সে মানে বুলাবুলি করলে খাইলে আর আসলে রহলে হ্যাঁ কিন্তু বিমারে সব কানা কানা লাগছি
0: বিমারে সব কহলে কেবে কে ঝাড়া হয়ে যায় সেইতে পাই আমার গাঁ পাই আমার লোকাল ট্রিটমেন্ট কইলে টেট্রাসাইক্লিন নিয়া হে উচ্চে আর সেটাকে সপ্তাহে থরে পাইন রে মিক্স করি কিনা চাউড়া সঙ্গে মিক্স করি তো দিয়া হচ্ছে টেট্রাসাইক্লিনটা আর কিছু নাই
1: আচ্ছা আর কিছু ভ্যাকসিন সব
0: নাই কিছু নাই
1: দেশি কুকুড়া মানে সে যাহা মেডিসিন দেলে তার বাদে ভ্যাকসিন রো কিছু
0: কিছু অসুবিধা নাই
1: ঠিক আছে তো আপন তো অনেক প্রকার চাষ মানকে করুছন আর ওই যে আশা আছে আপনকর যোজনাটা ঠিক ভাবরে সফল হেবা
0: আর
1: আজ আপন সময় দেইছন আমার বৈঠকিনে আসিছন হেতের লাগি আপনকে আমার কার্যক্রম তরফ বহুত বহুত ধন্যবাদ জোহার
0: জোহার
2: দাদা
1: হইগা
2: শুনলাই ভাই আর করনু যে কেনটা মনকে বি আইলা যে নুয়া কথাটা যেন দেখলে সেনু আইডিয়াতে আইলা
1: বিলকুল
2: যে কেনটা করি মুই বি করি পারমি হলে লাভবান হই পারমি কইকিরি
1: হই
2: আর আইডিয়াটা সফল বি হই পারলা
1: বিলকুল আর এই সবুটাকে যেনতা সে কহলে কি বেশি অসুবিধা নাই ন করবার লাগি সে জঙ্গল সাইড রে রহুছন বলে সেখানে ছাড়ি দিলা সে নিজে নিজে চরি বলি করি তাকর বড়বার কামটা করুছন আর জঙ্গল এরিয়া নে গাই গরু মানকে তো চোরাবার লাগি নেউছন সেইথিরে ছেল মানকে নেউছন চোরাবার লাগি তো
2: হই
1: সেটা ফের হই গলা কাম বলে ই বাগের হি আমকে সবু আরু টিকে টিকে পয়সা আসলে কেন পরিবারটা চলবানি কে
2: হই তো দাদা
1: হই গা
2: আমার চাষি মানকর কথা বৈঠকে না যেতে কোনো পড়ছি গা বৈঠকিটা পুরা চহট লাগিছি
1: বিলকুল গা বিলকুল
2: তাঙ্কর নুয়া চাষ কহ কি নুয়া টেকনিক কহ কি তাঙ্কর লাভ

0: পানির কথা এটা যেতেখানে আমি শুনবারকে পাইছো জানবারকে পাইছো সেটকিখানে আমার মন ভিতরে বি সে বাগির উৎসাহটা আসি আর আমার চাষ করবারটা সহজ হয়েছি আর করবার লাগি আগ্রহ বি আসি
1: বিলকুল গা বিলকুল হেতির লাগি তো আমি যেন রেডিও কার্যক্রম মানকে শুনছু বা আমার যেন জায়গা আমি দেখি পারুছু যেনতাকি সোশ্যাল মিডিয়া হেলা কি আমার টেলিভিজন থি তো চাষবাসর কার্যক্রম দেখছু তো আমকে সে মানকর বাগের করবার লাগি ইচ্ছা আসি তো এই বাগের হি আমকে আমার উৎসাহকে বড়াবার লাগি কিছু না কিছু করবার অছে নি কাই বিশেষ করে আমার কার্যক্রমটাকে নিহাতি ভাবে শুনবার অছে বইলে বীরসুগা
0: হ্যাঁ দাদা
1: এত সব কথা মানে তো হেলা
0: হই বলে
1: বাজার হাটর কথা রই যাইছে যে সেটা টিকে কই দম
0: হই বলে জনাই দম
1: হই গা হই
0: বইলে আমার আলকুলা আখর পাখর বাজার হাট মানকরে আলু কিলো বিচার হইতিলা 20 টাকা নেকরি 22 টাকা পিয়াজ রইতিলা 25 টাকা নেকরি 30 টাকা অদা 80 টাকা নেকি 100 টাকা লেসুন 150 টাকা নেকি 160 টাকা বিলাতি রইতিলা 30 টাকা নেকি 40 টাকা বাইগন 25 টাকা নেকি 30 টাকা ভেন্ডি রইতিলা 20 টাকা নেকি 25 টাকা বরবটি 30 টাকা নেকি 40 টাকা লাউগুটাকে 15 টাকা নেকি 20 টাকা জহ্নি 30 টাকা নেকি 40 টাকা কাঁকের বি রইতিলা 30 টাকা নেকি 40 টাকা কঁচা কদেল 40 টাকা নেকি 50 টাকা করলা রইতিলা 40 টাকা বন্ধাকোবি 20 টাকা নেকি 30 টাকা ফুলকপি রইতিলা 40 টাকা নেকি 45 টাকা মাখন 20 টাকা নেকি 30 টাকা সারু রইতিলা 40 টাকা গাজর আর বিট রইতিলা 40 টাকা নেকি 50 টাকা পুটল 40 টাকা আর কঁচা মির্চা রইতিলা 80 টাকা কিলো
1: বীরসু ভাই
0: হ্যাঁ দাদা
1: এই যে বাজার হাটর কথা তো কহলানো হইলে এই যে পাইন পাগর সূচনা ফের রই যাইছে যে
0: হই বলে ডেরি নি করুগা এটা বি জনাই দম
1: হই গা হই কই দম
0: বেলে আমার সুন্দরগড় জেলার পানপাগ বিভাগ কিরেঠানু যেন সূচনা মিলিছে সেই সাবন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত মেঘবাই রহবা তার সঙ্গে 35 মিলিমিটার তক বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর যেন তলপবনটা বইবা ইটা ঘন্টা প্রতি 6 কিলোমিটার দেইকরি বই পারে আর তাপমাত্রাটা সবনু এতকা 33 ডিগ্রি আর সবনু কম 25 ডিগ্রি সেলসিয়াস রই পারে হেনতানো আর্দ্রতাটা সবনু এতকা শতকড়া 91 ভাগ আর সবনু কম শতকড়া 56 ভাগ রহবা বলিকরি সূচনাটা রয়েছে
1: তো সব সূচনা মানকে তো দেলানো
0: হই
1: আর এই সূচনা মানকে দেলা উতারু সময়াকে দেখলা বেলকে আমার বৈঠকি সরাবার বেল হয়ে গলানো
0: হই
1: তো বৈঠকি সরাবার আগ্রু আমার চাষী ভাই বহিন মানকে অনুরোধ কি সে মানে কেনতা কাই যেন বন মহোৎসব মনাউছন কানা সব গছ মানকে লগাবে কেন জায়গায় লগাবে তার যোজনা মানে করিছন সব কথা মানকে আমকে টিকে চিঠি লিখি করে বতামে আর আমার কার্যক্রম বিষয় না ফের মতামত দেমে
0: হই তো আমকে চিঠি লেখবা লাগি ঠিকটা হউছে ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
0: হই তো চাষী ভাই বহন মানে আজির লাগি মঙ্গলু দাদা আর বীরসু ভাইকে বিদায় দন জুহার।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 700-824-8758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছো 700-824-8758।